আজ মঙ্গলবার, 14ই আশ্বিন 1948 শকাব্দ, 6ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 18ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:32 হয়ে 18 সেকেন্ড, সূর্যাস্ত বিকেল 5:17 হয়ে 9 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 20 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস, কথিকা সবজির পোকা নিয়ন্ত্রণ বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন অসারতা বা পেশি দুর্বলতা, এই বিষয়ে বলবেন ডাক্তার সৌভিক দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য। জানা অজানা সকাল 8:00, 8:05 আধুনিক গান শিল্পী তনুশ্রী সেনগুপ্ত।

মিত্র 8:20 উত্তরণ। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সাড়ে 9:00 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 জুয়নের অনুষ্ঠান উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী ও ঋত্বিক শিকদার, 12:00 কীর্তন শিল্পী পলাশ সরকার, লোকগীতি 12:15 জীবন দাসের কণ্ঠে, 12:33 উনজমির দুন ফসল 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননী ইয়েশু উপস্থাপনায় দেবাদিতা রায়, 2:30 সাঁওতালি অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনায় প্রথমে মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, পরে লোকগীতি পরিবেশনায় করুণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত, অংশগ্রহণে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত বারিক ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 কিষাণ বাণী, শুনবেন একাঙ্গী চাষ বিষয়ে ডক্টর দীপক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জাগান পরিবেশনায় শিবানী হালদার ও সহশিল্পীবৃন্দ, সমীক্ষা 7:30 উপস্থাপনায় আবাহন দত্ত, 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 7:30 কথায় কাহিনী মহালয়ার ভোর, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার, 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা প্রথম পর্ব, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায় এবং অধ্যাপক শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। শ্রবণী 9:30, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 কীর্তন শিল্পী পলাশ সরকার, 10:45 আধুনিক গান শিল্পী তনুশ্রী সেনগুপ্ত মিত্র, 11:00 লোকগীতি জীবন দাসের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, 6:25 রবীন্দ্রসঙ্গীত সুদেশনা ভট্টাচার্যের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন তানিকা ভট্টাচার্যের কণ্ঠে, 7:10 জুয়ানের অনুষ্ঠান উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 রজনীকান্তের গান সোনালী দত্তের কণ্ঠে, 8:50 দ্বিজেন্দ্র গীতি শিল্পী শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, 9:00 পুরাতনী শিল্পী সোমাঘর, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার অঞ্জুমান, 10:15 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়, পরে শরদ শিল্পী রাজরূপা চৌধুরী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সাংহাই বিশ্বাস, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গান তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি কথিকা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 7:45 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট,
10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, এখন সুবাদ্য সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরদ।

প্রথমে আহিরি ও পরে রামখেলি রাগে শরৎ শুনলেন। বাজিয়েছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী সুদেশনা ভট্টাচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সুদেশনা ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা। এখন শুনবেন রামচরিতমানস। আজ শুনবেন 255তম পর্ব।

রামচরিতমানস শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী তানিকা ভট্টাচার্য।

ভজন শুনলেন। শিল্পী তানিকা ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরেই দিল্লি কেন্দ্রের সংবাদ।

মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা ছিলেন বলেই তিনি অত বড় জায়গায় অত বড় কাজ করতে পেরেছেন। তার মতো আরও অনেক প্রতিভাবান ব্যক্তি হয়তো গরিবের ঘরে জন্মেছে, কিন্তু সেই গরিবের ঘর যদি সত্যিই গরিবের ঘর হয়, সেখানে লড়াই করে বিজ্ঞান

সাধনার শিখরে ওঠা কতটা কঠিন তার সাহার জীবন না দেখলে বোঝা যায় না। না না, কথাটা একেবারেই আমার নয়, কথাটা গবেষক আশিস লাহিড়ির। আচ্ছা, তুমি নিশ্চয়ই ভাবছো যে এই সকালবেলা মনীষা কিসের জন্য বিজ্ঞান, অঙ্ক এইসবের কথা বলছে, আর কেনই বা হঠাৎ করে এই সকালে মেঘনাথ সাহার কথা আসছে। আচ্ছা, তোমার এই প্রশ্নগুলো তো মনে হচ্ছে, এবার এক এক করে এর উত্তরগুলো দিই। আজকে হলো বিজ্ঞানী মেঘনাথ সাহার জন্মদিন। বিশ্বাস করো, আমিও না ওই নামটুকুই জানতাম। আমি শুধু জানতাম যে তিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন, আর ছিলেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। এই বিষয়টা ছাড়া আর কিছুই সেরকম জানা যায়নি, মানে আমি জেনে উঠতে পারিনি। কিন্তু বিজ্ঞান ঐতিহাসিক আশিস লাহিড়ির মেঘনাথ সাহা সম্পর্কে বক্তব্য শুনে আর একটু পড়াশোনা করে আমি অভিভূত এবং শ্রদ্ধাবনত। আচার্য প্রফুল্লচন্দ্রের ছাত্র, বিজ্ঞানী সত্যেন বসুর বন্ধু, কি অসাধারণ মানুষ ছিলেন এই মেঘনাথ সাহা। একেবারে কাঠখোট্টা বিজ্ঞান সাধক, সংস্কৃত ভাষা এবং সাহিত্যে প্রগাঢ় পাণ্ডিত্য, ছাত্রদরদী শিক্ষক এবং এক নিখুঁত বিজ্ঞান প্রসারক এবং পরিকল্পক। জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যোগ্য উত্তরসূরি হিসাবে বিজ্ঞানে ইউরোপীয় আমেরিকানদের একচেটিয়া দখলদারিতে ভাগ বসিয়েছেন শুধু নয়, একদম ভেঙে দিয়েছেন। আধুনিক ভারতের এই যতটুকু বৈজ্ঞানিক উন্নতি হয়েছে তার অন্যতম মূল পরিকল্পক মেঘনাথ সাহা যুক্তি দিয়ে বিজ্ঞানের ইতিহাসকে প্রতিষ্ঠা করেছেন। জাতির এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংকটে মেঘনাথ সাহা বিশ্ব, দেশ এবং জাতির প্রয়োজনে বারবার উঠে আসবেন। অত্রি মুখোপাধ্যায় মেঘনাথ সাহার জীবনী লিখতে গিয়ে সঠিকভাবেই অবিনাশ শব্দটা ব্যবহার করেছেন। মেঘনাথের বন্ধুরা তাকে বলতেন আইগেনসাফটেন, এটা একটা জার্মান শব্দ, ইংরেজিতে বলা যায় ইনভিনসিবল। আজকে সেই অবিনাশের জন্মদিন। এসো এই অবিনাশ মানুষটাকে নিয়ে একটু আলোচনা করি। আমি জানি সেই দৃষ্টতা আমার নেই, আর আমি এটাও জানি যে তুমি আমার বন্ধু, আমাকে এই বিষয়ে একটু ক্ষমা করে দিতেই পারো। তবে এটুকু তো বুঝতেই পারছো যে এই সকালে, মানে আমি তোমার যুববাণীর বন্ধু মনীষা, আজকে কাকে নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো মহান বিজ্ঞানী মেঘনাথ সাহাকে নিয়ে, তার জীবন নিয়ে, তার বিজ্ঞান চর্চা নিয়ে এবং তার এই বিজ্ঞানের শিখরে ওঠার গল্প নিয়ে। তবে এইভাবে শুধু শুধু গল্প করে যাব এটা তো হতে পারে না, একটা গান শুনতে তো হবেই। তাই আজ সকালে সুপ্রভাতের প্রথম গান থাকছে তোমার জন্য শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শুনতে থাকো।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম একটা সুন্দর গান, রাঙা সূর্য বলবেই সুপ্রভাত। আর এই সুপ্রভাতের আড্ডায় আজকে তোমার সঙ্গে রয়েছি আমি মনীষা। কথা হচ্ছে বিজ্ঞানী মেঘনাথ সাহাকে নিয়ে। ঢাকা শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে শেওরাতলি গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষ খুবই গরিব, তার উপর আবার অন্তজ শ্রেণীর পরিবার, অর্থাৎ নিচু জাত। যদিও মেঘনাদের বক্তব্য অনুযায়ী গ্রামে পড়াশোনা চল ছিল, কিন্তু তা ছিল কাজ চালানো গোছের। এটা কিন্তু ওই সময়ের একটা দিক নির্দেশ দেয়। গ্রামের মুদি দোকানে জগন্নাথ সাহা এবং ভুবনেশ্বরী দেবীর ঘরে 1893 সালের 6ই অক্টোবর মেঘনাদের জন্ম। ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে জন্মেছিলেন বলে ঠাকুরমার নাম রেখেছিলেন মেঘনাথ। পরে স্কুলে যাবার সময় নাম বদলে মেঘনাথ করা হয়। 8 ভাই বোনের মধ্যে মেঘনাথ পঞ্চম।

ছয় বছর বয়সেই গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি করানোর পাশাপাশি মেঘনাথকে দোকানে নিজের পাশে বসিয়ে কাজও শেখাতে শুরু করলেন বাবা জগন্নাথ সাহা। বাবার মনে হয়েছিল পড়াশোনা শিখে কি হবে, তার চেয়ে দোকানে বসলেই রোজগারি সহায়তা হবে। বড় ছেলে জয়নাথকে হাই স্কুল পর্যন্ত পড়িয়েছেন, মাধ্যমিকে পাশ করতে পারল না ছেলেটা। সে এখন জুট মিলে কাজ করে মাসে 20 টাকা পায়। পড়ে সংসারের কি লাভ? জগন্নাথ সাহা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মেঘনাথকে আর তিনি পড়াবেন না। কিন্তু শিক্ষকেরা রত্ন চিনতে ভুল করেননি, বলে কয়ে মেঘনাথের বাবাকে রাজি করালেন। মেঘনাথ ভর্তি হলেন 10 কিলোমিটার দূরের শিমুলিয়া জুনিয়র হাই স্কুলে। এইখানেই মানে ওনার মনে গণিতের বীজ বপন করেছিলেন শিক্ষক প্রসন্ন কুমার চক্রবর্তী। এই বিজ্ঞান চেতনাই বোধহয় পরবর্তীকালে বিজ্ঞান পড়তে উৎসাহিত করেছিল তাকে। তারপর 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় অংশগ্রহণের জন্য স্কুল থেকে বহিষ্কৃত করা হয় তাকে। কিন্তু তিনি পড়াশোনার লড়াই ছেড়ে দেননি। চিন্তা করো, 1911 সালে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান পড়তে তিনি ঢুকলেন। পদার্থবিজ্ঞান পড়াচ্ছেন স্যার জগদীশচন্দ্র বসু, রসায়নের অধ্যাপক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সহপাঠীদের মধ্যে আছেন সত্যেন বসু, আছেন জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নীলরতন ধর, নিখিল রঞ্জন সেন। প্রশান্তচন্দ্র মহল্লবিশ ছিলেন মেঘনাদের 1 বছরের সিনিয়র। এদের সঙ্গে পড়লেও মেঘনাদের লড়াইটা আলাদা। তার লড়াইয়ের গল্প আরও হবে, তবে তার আগে শুনে নেব আরও একটা গান। এবারে ঈশান দাস এবং রোহন দাসের কণ্ঠে হামি 2 সিনেমা থেকে তোমার জন্য রইল এই গানটা।

আজকে বিজ্ঞানী মেঘনাথ সাহার জন্মদিন, এই কথাটা তোমাকে আমি জানিয়েছি। তবে আজকের দিনে ইতিহাসের পাতায় আর কী কী বিশেষ ঘটনা ঘটেছে এবারে সেই সম্পর্কে চটপট জেনে নেব।

1888 সালের আজকের দিনে খ্যাতনামা বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজসেবী নির্মল চন্দ্র চন্দ্র জন্মগ্রহণ করেন। 1933 সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি কবি এবং চিন্তাশীল প্রাবন্ধিক আলোক রঞ্জন দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।

আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাকে জানালাম বন্ধু। এবারে আবারও মেঘনাথ সাহার লড়াইয়ের গল্পে ফিরে আসি। অদ্ভুত এক লড়াকু মানুষ এই মেঘনাথ সাহা ছিলেন, গণিতের ছাত্র। উনি জানতেন স্বদেশী আন্দোলনের সঙ্গে যোগসূত্র থাকার কল্যাণে উচ্চ পদস্থ সরকারি কাজ তার জুটবে না। 1916 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে সাহা এবং বসু দুই বন্ধুই যোগ দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। কিন্তু পদার্থবিদ্যা বিভাগে শিক্ষক নেই, তাছাড়া নতুন বিভাগ, পরিকাঠামো নেই, তৈরি করতে হবে এবং এটার জন্য জার্মান ভাষায় ব্যুৎপত্তি লাগবে। সাহার আগেই জার্মান ভাষা কিছুটা জানা ছিল, কুছ পারওয়া নেহি। লড়াকু সাহা এবং তার বন্ধু সত্যেন বসু লেগে পড়লেন, গভীরভাবে মন দিয়ে জার্মান শিখলেন, পরিচিত হলেন আইনস্টাইন সহ অন্যান্য জার্মান পদার্থবিদদের কাজের সঙ্গে। সাহা বিশ্ববিদ্যালয়ের তাপ এবং তাপ গতিবিদ্যা পড়াতেন এবং এই বিষয়টি পড়ানোর জন্য জ্ঞান সম্পূর্ণভাবে তাকে অর্জন করতে হয়েছিল। এর মধ্যেই বিজ্ঞানের ইতিহাসে সাহা এবং বসু নিজেদের নাম চিরস্থায়ী করে ফেললেন 1915 সালে জার্মান ভাষায় প্রকাশিত আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব ইংরাজিতে অনুবাদ করে। নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর বললেন, এ একটি চমকপ্রদ ঘটনা। আগে সবাই জানত যে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব প্রথম অনুবাদ হয় জাপানি ভাষায়, কিন্তু সেই কথা একদমই সত্য নয়। প্রথম অনুবাদক হচ্ছেন মেঘনাথ সাহা এবং সত্যেন বসু। সাহা এবং বসুর 1919 সালের অনুবাদ এখন প্রিন্সটন ইউনিভার্সিটির আইনস্টাইন আর্কাইভে রাখা আছে। এই অনুবাদের মাধ্যমেই আইনস্টাইনের সঙ্গে প্রথম যোগাযোগ হয় সত্যেন্দ্রনাথ এবং মেঘনাথের। আমরা অনেকেই আছি যারা একটু অঙ্ক থেকে দূরে থাকতে চাই, আমাদের মনে হয় অঙ্ক কি কঠিন। কিন্তু কি অদ্ভুতভাবে দেখো, আমাদের এই জীবনের অঙ্কটা আমাদেরকে মিলিয়ে দিতে হয়। কোথাও হয়তো সংখ্যা ভুল হয়, কোথাও অঙ্কটা কিভাবে করব সেই পদ্ধতি মনে করতে ভুল হয়। সবসময় কি অঙ্ক মিলে যায়? মিলে যায় না। যখনই অঙ্কে গড়মিল দেখা যায়, আমরা আবার নতুন করে সেই অঙ্কটা নিয়ে বসি এবং সেই অঙ্ক কষতে কষতে বয়স হয়ে যায়।

তাই অঙ্ক নিয়ে একটা গান, বিজ্ঞান নিয়ে কথা বলছি, অঙ্ক নিয়ে কথা বলছি, গণিত বিভাগ নিয়ে কথা বলছি, যেখানে সেখানে একটা অঙ্কের গান হবে না সেটা তো হতেই পারে না। তাই এবারে চন্দ্রবিন্দু থেকে তোমার জন্য থাকছে এই গানটা। ফিরছি গানের পরে।

সুপ্রভাতের এই সকালে তোমার সঙ্গে রয়েছি আমি মনীষা, আর সেই সকাল 7:10 থেকে তোমাকে গল্প শুনিয়ে যাচ্ছি। কিন্তু শুধু আমি গল্প করলে কি হবে? না, তা হবে না, যুববাণীর আরও বন্ধুরাও তোমাদেরকে কিছু বলতে চায়। তাহলে সেটা আগে শুনে নিই।

0: এই জানিস, সোশ্যাল মিডিয়াতে 4 বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
1: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত। কিন্তু
2: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পুজো মানেই অষ্টমী সপ্তমী সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা। আমাদের সেসব ক্যাপ ফাটানো দুর্গা পুজো সে কি আর ফিরবে?
1: কেন ফিরবে না রে? আচ্ছা, তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
2: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
0: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা? যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পুজোর স্মৃতিগুলোকে, বলতে চাই এর অক্টোবর মাসের বিষয় স্মৃতির শারদীয়া।
2: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
1: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
0: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তবে মেল করো আমাদের। আমাদের মেল আইডি yuvavianikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: পাঠাতে পারো আমাদের ডাক বাক্স। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7 লক্ষ 1। চিঠি পাঠানোর শেষ তারিখ 26শে অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
0: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয় স্মৃতির শারদীয়া।

তাহলে যৌবনের বন্ধুরা কি বলতে চাইছে সেটা নিশ্চয় শুনে নিয়েছো। এবার চটপট চিঠি পাঠিয়ে দাও। এবারে ফিরি মেঘনাথ সাহার জীবনের আরো গল্পে। মহাকাশ বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি, ভারতের বৈজ্ঞানিক ঐতিহ্য এবং আমাদের প্রিয় গ্রহের পরিবেশ রক্ষা, এই তিনেরই এক অপূর্ব মেলবন্ধন ঘটে অক্টোবর মাসে। প্রতি বছর চৌঠা থেকে দশই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ। কাকতালীয়ভাবে এই উদযাপনের মাঝেই ছয়ই অক্টোবর ভারত স্মরণ করে তার অন্যতম শ্রেষ্ঠ সন্তান জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহার জন্মবার্ষিকী। তারা এবং মহাশূন্যের রহস্য উদ্ঘাটনে তার বিখ্যাত আধুনিক জ্যোতির্পদার্থ বিজ্ঞানের পথপ্রদর্শক ছিলেন মেঘনাথ সাহা। মহাকাশের প্রতি ভারতের যে অনুরাগ এবং বৈজ্ঞানিক ভাবনা, তার গোড়াপত্তন ঘটেছিল মেঘনাথ সাহার মতো দিকপাল বিজ্ঞানীদের হাত ধরেই। বিজ্ঞানের এই ধারাকে বহন করে ভারতের মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক রূপান্তর ঘটেছে 2020 সালের স্পেস সেক্টর রিফর্মসের মাধ্যমে। দীর্ঘ অর্ধ শতক ধরে ভারতে মহাকাশ মানেই ছিল কেবল ইসরো, কিন্তু এই সংস্কারের ফলে গঠিত আইএন স্পেস বেসরকারি সংস্থাগুলোকে মহাকাশ গবেষণায় অংশ নিতে উৎসাহিত করে। এরপর 2023 সালে ইন্ডিয়ান স্পেস পলিসি উৎক্ষেপণ যান থেকে শুরু করে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত সম্পূর্ণ পথ উন্মুক্ত করে দেয়। ফলস্বরূপ 2014 সালের একটি স্পেস স্টার্টআপের জায়গায় 2026 সালে এসে ভারতে প্রায় 440টি বেসরকারি স্পেস প্রযুক্তি স্টার্টআপ তৈরি হয়েছে এবং বেসরকারি বিনিয়োগ $618 মিলিয়ন অতিক্রম করেছে। 18 জুলাই 2026 স্কাই রুট অ্যারোস্পেস

এর তৈরি বিক্রম ওয়ান রকেটের সফল উৎক্ষেপণ প্রমাণ করে যে এক সময়ের সরকারি একচেটিয়া ক্ষেত্রটি আজ এক উদীয়মান জাতীয় শিল্পে পরিণত হয়েছে। তবে মেঘনাদ সাহা যেমন কেবল মহাকাশ গবেষণাতেই সীমাবদ্ধ ছিলেন না, নদী পরিকল্পনা এবং সমাজ ভাবনায় বিজ্ঞানকে কাজে লাগিয়েছেন, তেমনি আধুনিক বিজ্ঞানও আজ পৃথিবীর সুরক্ষায় সচেষ্ট। এই ভাবনার প্রতিফলন ঘটে ভারতের পরিবেশ কেন্দ্রিক উদ্যোগ মিশন লাইফে। জলবায়ু চুক্তিকে কেবল সরকার বা শিল্পপতিদের গণ্ডিতে না রেখে COP26 সম্মেলনে প্রস্তাবিত এবং G20 নয়াদিল্লি ঘোষণায় স্বীকৃত মিশন লাইফ জোর দিয়েছে ব্যক্তিগত জীবনযাত্রার ওপর। প্রকৃতি ও বসুন্ধরার প্রতি সেবার মানসিকতা নিয়ে সচেতন এবং পরিমিত জীবনযাপন গড়ে তোলাই এর মূল কথা। অতএব মেঘনাদ সাহার জন্মদিনে একদিকে মহাকাশের অনন্ত সম্ভাবনাকে উদযাপন করা এবং অন্যদিকে মিশন লাইফের আদর্শ মেনে নিজেদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন এনে ধরিত্রীকে রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার। তবে এখন শুনব আরও একটা গান, দুর্নিবার সাহার কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

1917 থেকে 18 সালের মধ্যে 6টি গবেষণাপত্র প্রকাশিত হয় সাহার। তার ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি লাভ করেন তিনি। আর পরের বছরই পৃথিবী জ্যোতির্বিদ্যার ইতিহাসে সাহার যুগান্তকারী আবিষ্কারের গবেষণাপত্র প্রকাশিত হয়, তাপীয় আয়ন তত্ত্ব। এটি ইংরেজিতে ছিল আয়োনাইজেশন অফ দ্য সোলার অ্যাটমসফিয়ার নামে। 1920 সালে প্রকাশিত হয় ফিলোসফিক্যাল পত্রিকায়। মেঘনাদ সাহার বয়স তখন

27 বছর। যদিও মেঘনাদ শক্তির বিকিরণের চাপ অর্থাৎ রেডিয়েশন প্রেশার সংক্রান্ত মৌলিক গবেষণা শুরু করেছিলেন 1917 সালে। 1917 সালের শেষ দিকে সিলেক্টিভ রেডিয়েশন প্রেশার শিরোনামে গবেষণাপত্র রচনা করেন তিনি। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশের জন্য

বড় হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটা বেশি তিনি লিখে ফেলেছেন। তবে প্রকাশ করা যেতে পারে একটা শর্তে, প্রকাশনার খরচ যদি মেঘনাদ সাহা দিতে পারেন তবেই। সেই 1917 সালে মেঘনাদের পক্ষে কখনোই শতাধিক ডলার দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, ফলে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়নি। কিন্তু হতাশ হওয়ার মানুষ তো তিনি নন। তার 3 বছরের মধ্যে তার গবেষণা জ্যোতির্বিদ্যার ভবিষ্যতের গবেষণার ধারাকেই পরিবর্তন করে দিল। না, তার আগে গবেষণার তিনি সেরমভাবে পরিচিত না হলেও এই গবেষণা করতে গিয়ে তিনি আরও অনেক কিছু শিখলেন। এবারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যে আমি তোমার সাথে করব, সেই ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই বলতে পারো আমি এখানে দেখাবো না। খালি এটুকু বলতে পারি যে 1927 সালে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে স্যার আর্থার এডিংটন লিখছেন, 1596 সাল থেকে তারা সম্পর্কিত যত গবেষণা তার মধ্যে সেরা 12টার মধ্যে রয়েছে মেঘনাদ সাহার গবেষণা, এবং তারটাই সব থেকে বেশি জনপ্রিয় এবং অন্যতম। 1936 সালে শন রসল্যান্ড লিখছেন, যদিও বড়কে জ্যোতির্বিদ্যার প্রতিকৃত বলে ধরা হয়, কিন্তু জ্যোতির্বিদ্যার প্রথম নির্ভরযোগ্য তত্ত্ব আবিষ্কার করেন ভারতীয় বিজ্ঞানী মেঘনাদ সাহা। ভবিষ্যতে সমস্ত আবিষ্কারই সাহার তত্ত্বকে ধরেই এগিয়েছিল। সেই গল্প তোমাকে শোনাব, তবে তার আগে শুনে নেব আরও একটা গান। এবারে অনুপম রায়ের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কারের মনোনয়ন তিনি পেয়েছিলেন একাধিকবার। কিন্তু নোবেল না পেলেও ইতিহাস তাকে যে আসনে বসিয়েছে তা কোনো পুরস্কারের মাপকাঠিতে মাপা সম্ভব নয়। কারণ মেঘনাদ সাহা কেবল গবেষণাগারের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা বিজ্ঞান সাধক ছিলেন না, তিনি ছিলেন এমন এক দূরদর্শী রূপকার যিনি বুঝেছিলেন যে দেশে প্রতি বছর বন্যা এবং দুর্ভিক্ষে মানুষ ভেসে যায় সে দেশে শুধু তারার আলো মেপে পেট ভরবে না। তাই তিনি এক হাতে মহাকাশে রহস্য উন্মোচন করেছিলেন আর অন্য হাতে দামোদর উপত্যকা পরিকল্পনা অর্থাৎ DVC এবং নদী উপত্যকা প্রকল্পের নকশা এঁকে ভারতের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর পথ দেখিয়েছিলেন। আজকে দিনে দাঁড়িয়ে যখন দেশ এবং জাতি এক অদ্ভুত আর্থিক মানসিক এবং সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন মেঘনাদ সাহার বস্তুনিষ্ঠ ভাবনা, নির্ভীক যুক্তি এবং সামাজিক দায়িত্ববোধ আমাদের বারে বারে মনে করিয়ে দেয় যে আসল নায়ক তিনি ছিলেন। আশিস লাহিড়ী এবং অত্রি মুখোপাধ্যায়ের সূক্ষ্ম বিচারে যে নাম উঠে এসেছিল তা শতভাগ সত্য। তিনি সত্যি অবিনাশ, কোনো অন্যায় অপপ্রচার বা অবহেলা তাকে মুছে ফেলতে পারেনি, পারবেও না। আজ 6ই অক্টোবর, আধুনিক ভারতের এই অনন্য স্থপতি এবং অদম্য লড়াকু বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিনে তাঁর প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তবে এভাবে তো বিদায় নিতে পারি না বন্ধু, যাওয়ার আগে তোমার জন্য রইল একটা গান। আবারও নিশ্চয়ই কোনোদিন কথা হবে তোমার সঙ্গে। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে তোমার জন্য রইল আজকের সুপ্রভাতের শেষ গান। ভালো থেকো, শুনতে থেকো।

ফুটাইয়া প্রতিদিন প্রভাতে সেই শূন্য ঘরের দিকে চাহিয়া থাকে। সে যেন মনে করে, বুঝি তাহারই পরে অভিমান করিয়া তুমি কোথায় চলিয়া গিয়াছ। তাই আজ বেশি করিয়া ফুল ফুটাইতেছে।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী সোনালী দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী শ্রেয়সী গঙ্গোপাধ্যায়।

শুনলেন দ্বিজেন জগতে শিল্পী শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন পুরাতনী শিল্পী সোমা ঘড়।

শুনলেন পুরাতনী শিল্পী সোমা ঘর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কঠোর নিরাপত্তায় মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। প্রথম দু ঘণ্টায় রেজিনগরে 18.05% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 20.89%। রেজিনগরে 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এর বেশি ভোটদাতা। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির শাখারফ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি ও সিপিআইএমের মোহাম্মদ সাঈদ। পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয় থেকে আটক করা হয় দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। তাকে এখন স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মুক্তির দাবিতে থানার বাইরে অসংখ্য দলীয় কর্মী ভিড় জমিয়েছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, আজ সকালে হুমায়ুন মেয়ের সঙ্গে বুথে ভোট দিয়ে রেজিনগরে তাদের কার্যালয়ে যান। সেখানে রেজিনগর থানার ওসি অঞ্জন বর্মনের নেতৃত্বে পুলিশ বাহিনী পার্টি অফিস ঘিরে ফেলে। এরপরেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় হুমায়ুনের, তারপরেই আটক করা হয় তাকে। অন্যদিকে শক্তিপুরের কামনগরে একটি বুথে এক মহিলা ভোটদাতা অসুস্থ হয়ে পড়লে বিজেপি প্রার্থী সেখানে যান। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বচসা বাধে। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ার দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর হরিপুরে কংগ্রেসের বুথ কর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি সুব্রত মহাপাত্র বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে।

0: এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এহতেশমুল হক ও সিপিআই এর শান্তিগোপাল গিরি। ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। দুটি আসনেই গণনা 9ই অক্টোবর। রাজ্য মন্ত্রিসভা সরকারের বিভিন্ন দপ্তরে 14,454 জনকে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প এবং অগ্নি নির্বাপনের মতো বিভিন্ন দপ্তরে প্রায় 15,000 নতুন পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 6 থেকে 8 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মন্ত্রিসভা বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করার কথাও জানিয়েছে। চলতি মাস থেকেই এই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে। পুজোর পরে রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, শিল্পনীতি নিয়ে মন্ত্রীগোষ্ঠী ও আমলাদের সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে, তবে পিতৃপক্ষ চলায় এখনই তা প্রকাশ করা হচ্ছে না।
1: গ্রুপ অফ মিনিস্টার্স এর ড্রাফট প্রপোজাল এসেছিল, চিফ সেক্রেটারির নেতৃত্বে অফিসাররা বসে আরো কিছু রেকমেন্ডেশন দিয়ে তাদেরকে দিয়েছে, কিন্তু আমি পাবলিকেশন আফটার পুজো করব, যেহেতু 9 তারিখ অবধি পিতৃপক্ষ চলছে আমি করব না।
0: স্কুলে স্নাতক স্তরের শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত নতুন তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন এই তালিকায় মোট 23,209 শূন্যপদ রয়েছে। 7% ওবিসি সংরক্ষণ সহ অন্যান্য সংরক্ষণের নিয়ম মেনেই এই শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারাদেশে সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, 7ই অক্টোবর অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা এক বিরল দৃষ্টান্ত। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুন্দরবন লাগোয়া উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের পশ্চিম মামুদপুরে আনুষ্ঠানিকভাবে চালু হল ভিভিজি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রীয় তহবিলের হিসেব না মেলায় এই কাজ দীর্ঘদিন বন্ধ ছিল বলে পঞ্চায়েতের বিজেপি সদস্য অমিত মণ্ডল ও মণ্ডল সহসভাপতি পার্থপ্রতিম জানা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শহরের স্টেশন বাজার সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গতকাল অভিযান চালায় পুরসভা। আধিকারিক ও ডায়মন্ড হারবার থানার পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ফুটপাতের ওপর থাকা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদেরও সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার পূর্ব চণ্ডীপুরের চক মৌখালী মোল্লাপাড়ায় জল নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে বিবাদে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত আয়ুব শেখ পেশায় রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিবাদ চরমে উঠলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থ ব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন শুরুতেই মিয়াকি টোরির আগে খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ রায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। এই খেয়ালের পরে শুনবেন নটভৈরব রাগে সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। শুরুতে মিয়াকি টোরির আগে খেয়াল, এরপর নটভৈরব রাগে সরোদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা, লহরায়, ঝাঁপতাল। শিল্পী বিভাস সাংহাই। হারমোনিয়ামে সঙ্গত করলেন দেবাশিস অধিকারী। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, শিল্পী ছিলেন স্বর্ণালী চট্টোপাধ্যায়, রাগ মারু বিহাগ, তবলায় প্রদ্যুৎ রায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন রকি ওর রানি কা প্রেম কাহানি। এই ছায়াছবি থেকে দর্শন রাওয়াল ও ভূমি ত্রিবেদীর দ্বৈত কণ্ঠে এই গানটি।

শুনলেন প্রথমে রকি অর রানিকা প্রেম কাহানি ও পরে ধুরন্ধর ছায়াছবির গান। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সল্টলেকের যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত উরুগুয়ের মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামীকাল বেনিনের বিরুদ্ধে তার শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবেন। লখনৌতে আজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, ম্যাচের ১২ মিনিটে উরুগুয়ের ডারউইন নুনেজ পেনাল্টি থেকে গোল করেন। ভারতের হয়ে অনিরুদ্ধ থাপা সমতা ফেরান। বজ্রবিদ্যুতের কারণে খেলা এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে এক এক গোলে ড্র করেছিল। গত শনিবার দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ভারত ০-৪ গোলে পরাজিত হয়। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোরে দেশের জার্সিতে বেনিনের বিরুদ্ধে তার বিদায়ী ম্যাচে খেলবেন। ৮৫,০০০ দর্শকের সামনে শেষবার মাঠে নামবেন তিনি। চলতি বছর বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের কয়েকদিন পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেন মেসি। তারপর তার জন্য এই বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। আর্জেন্টিনার সিনিয়র দলে ২০০৫ সাল থেকে খেলছেন মেসি। ২১ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে সর্বাধিক ২০৭টি ম্যাচ খেলে ১২৫টি গোল করেছেন তিনি, পাশাপাশি ৬৮টি গোল করতে সহায়তা করেন। আর্জেন্টিনাকে ২০২৩ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন তিনি। দুটো কোপা আমেরিকা এবং একটি ফাইনাল সীমা দেশকে এনে দিয়েছেন তিনি। আরও দুটি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে রানার্স হয়েছে আর্জেন্টিনা। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ ১৩ ওভারে ৫ উইকেটে ১১৫ রান করেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার, তৃতীয় ম্যাচ রবিবার, চতুর্থ ম্যাচ ১৪ অক্টোবর এবং পঞ্চম তথা শেষ ম্যাচ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ওপেন টেনিসের সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদ অযোগ্যবার ডিফল্টেড ঘোষিত হওয়ায় সার্বিয়ার নোভাক জকোভিচ পুরুষ সিঙ্গলসের ফাইনালে জায়গা করে নিয়েছেন। ছবারের চ্যাম্পিয়ন জকোভিচ যখন ৭-৫, ৫-৩ সেটে এগিয়ে থেকে খেলা শুরু করার জন্য সার্ভিস করছিলেন, তখন একটি বল কোর্টের পেছনের দেওয়ালে লেগে ফিরে আসে। এমন সময় মেদভেদ অন্যমনস্কভাবে বলটি দ্বারা আঘাত করলে তা এক দর্শকের গায়ে লাগে, ফলে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২২ সালে কাজাখস্তানের আস্তানায় শিরোপা জেতার পর জোকোভিচ এই প্রথম কোনো এটিপি ৫০০ টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। ফাইনালে তিনি পঞ্চম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের মুখোমুখি হবেন। মহিলা ক্রিকেটে ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর ক্রিকেটের তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। বছরের পর বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ ও মুহূর্তগুলি বাকি জীবনে তার সঙ্গে থাকবে। এখন শুধু খেলাকে ভালোবেসেই তার সফর চলতে থাকবে। তিনি বিশ্বাস করেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে ভালো জায়গায় আছে। ২০১৬ সালে স্থায়ীভাবে ভারতের মহিলা টি টোয়েন্টি দলের অধিনায়ক হন হরমনপ্রীত। ২০২২ সালে একদিনের দলের অধিনায়ক করা হয় তাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৫ সালে প্রথমবারের জন্য ভারতের মহিলা দলকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন তিনি। ২০২৩ সালে তাকে মহিলা টেস্ট দলেরও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ১৫৫টি টি টোয়েন্টি, ৫১টি একদিনের ও ৫টি টেস্টে দেশের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। মহিলাদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার নজির গড়ার পাশাপাশি ৯২টি টি টোয়েন্টি ম্যাচে দলকে জিতিয়ে আন্তর্জাতিক মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড করেন তিনি। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুবারের মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে হরমনপ্রীতের। পুদুচেরিতে আজ প্রথম বেসরকারি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া এ দল ভারতীয় এ দলের সামনে জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য রেখেছে। প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৮ ওভার দু বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৬ রান করেছে। ন্যাথান ম্যাকসুইনিথ ১২৩, উইল সাদারল্যান্ড ৭৭ রান করেন। সূর্যাংশ শেটগে ৪টি উইকেট নিয়েছেন। শেষ পাওয়া খবরে ভারতীয় এ দল ২৩ ওভার ৫ বলে ৬ উইকেটে ১১৮ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সল্টলেকের যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত উরুগুয়ের মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার তারকা লিওনেল

0: ইনিংসে আগামীকাল বেনিনের বিরুদ্ধে তার শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবেন। লখনৌতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। খেলার খবর শেষ হল, পরবর্তী খবর রাত ১০টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি, শিল্পী মালবিকা দাশ।

প্রথমে লোকগীতি, তারপর অতুলপ্রসাদের গান ও সব শেষে শুনলেন নজরুলগীতি। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে। এখন শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে স্বচ্ছ ভারত থেকে স্বচ্ছতা এক জন আন্দোলন, এ বিষয়ে একটি আলোচনা সম্প্রচারিত হচ্ছে। আলোচনায় অংশ নিচ্ছেন স্বচ্ছ ভারত মিশনের প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, সঞ্চালনায় রয়েছেন শ্রেয়া পাঠক। সঞ্চালক শ্রেয়া পাঠক, স্বচ্ছতার দিকে ভারতের যাত্রাপথে 2রা অক্টোবর তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গান্ধী জয়ন্তীর পাশাপাশি 2014 সালের এই দিনেই স্বচ্ছ ভারত মিশন চালু হয়। গত 12 বছরে এই স্বচ্ছতা অভিযান আন্দোলনের রূপ নিয়েছে। নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার এক্ষেত্রে এক বড় ভূমিকা নিয়েছে। এই স্বচ্ছ ভারত যাত্রার গতিপথ বুঝতে আজকের স্পটলাইট অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বচ্ছ ভারত মিশনের প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত। স্যার, আকাশবাণীর এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, নমস্কার। সঞ্চালক শ্রেয়া পাঠক, আমার প্রথম প্রশ্ন, গত 12 বছরের যাত্রাপথে স্বচ্ছ ভারতের মতো একটি সরকারি কর্মসূচি কিভাবে জন আন্দোলনের রূপ নিল, একে আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাতেই স্বচ্ছ ভারত মিশনের বিষয়টি 12 বছর আগে প্রথম আসে, এবং সেই সময়েই প্রধানমন্ত্রীর মনে স্পষ্ট ধারণা ছিল যে এটি একটি জন আন্দোলনের রূপ নিতে চলেছে। প্রধানমন্ত্রী তাঁর ঘোষণার প্রথম দিন থেকেই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এখনও তিনি সব সময়ই এই স্বচ্ছতার কথাই বলেন। প্রথমত, রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং দপ্তরের প্রধানদের স্বচ্ছতা সম্পর্কে যেভাবে তিনি অনুপ্রাণিত করেছেন তা বিশেষ উল্লেখযোগ্য। দ্বিতীয়ত, স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে স্বচ্ছতার জন্য এত অর্থ ব্যয় করা হয়নি। শৌচ ব্যবস্থার জন্য কেন্দ্র ও রাজ্য থেকে এত অর্থ আগে কোনোদিন বরাদ্দ হয়নি। প্রথম দফায় সরকারি অর্থপুষ্ট এই অভিযানের পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আমরা বুঝতে পারছি এর সাফল্য কতখানি। শুধু সরকারি দপ্তর নয়, সরকারের পাশাপাশি অন্য সব সংস্থা, প্রচার মাধ্যম, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব আমরা লক্ষ্য করেছি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের মধ্যে দিয়ে এর সাফল্য এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারের হাতেই এই অভিযানকে সফল করার দায়িত্ব না রেখে সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর এতে বিশেষ জোর দেওয়া হয়। মানুষই এই আন্দোলনের জ্বলন্ত শিখা, অন্য এলাকার মানুষের হাতে পৌঁছে দিয়েছে। প্রায় 6.5 লাখ গ্রাম, 4,800 শহর, 2.5 লাখ পঞ্চায়েত সকলকে যুক্ত করা হয়েছে এই স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে। এভাবেই স্বচ্ছ ভারত মিশনের শিখা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। প্রথম দফায় 2014 থেকে 2019 সাল পর্যন্ত মূলত গ্রামীণ এলাকাগুলির ওপর জোর দেওয়া হয়েছিল। সকলের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা করা, যাতে সকলেই এর সুবিধা পায়। এই সময়ে 12 কোটিরও বেশি শৌচাগার তৈরি হয়েছে। এটা শুধু পরিকাঠামো গড়ে তোলা নয়, মানুষের অভ্যাস পরিবর্তনেরও এক বড় সূচনা হয় এই সময়ে। বিশ্বের বৃহত্তম শৌচাগার কর্মসূচির পাশাপাশি বিশ্বের বৃহত্তম অভ্যাস পরিবর্তনের কর্মসূচি হিসেবেও তা পরিগণিত হয়েছে। প্রথম পর্যায়ে প্রকাশ্যে মলত্যাগ করা সম্পূর্ণ বন্ধ করার ক্ষেত্রে ভারত সাফল্য অর্জন করেছে। দ্বিতীয় দফায় বিষয়টি আরও একটু জটিল, তা হল বর্জ্য ব্যবস্থাপনা। গ্রাম থেকে শহরের দিকে এবার নজর ঘোরানো হয়েছে। সঞ্চালক শ্রেয়া পাঠক, বিষয়টা একটু ব্যাখ্যা করে বলুন। প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, শহরের পুরো এলাকায় বিপুল পরিমাণে কঠিন বর্জ্য পদার্থের সমস্যা রয়েছে। তরল বর্জ্যের সমস্যাও আছে ঠিকই, তবে শহরে কঠিন বর্জ্য সমস্যাটাই বেশি। সঞ্চালক শ্রেয়া পাঠক, সরকার এবং সব সংস্থা মিলেই তাহলে শহরগুলিকে আরও স্বচ্ছ করার দিকে নিয়ে যাচ্ছে, কারণ ভারত বিকশিত ভারতের দিকে এগোচ্ছে। প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো, স্বচ্ছ গ্রাম এবং স্বচ্ছ শহর ছাড়া বিকশিত ভারতের ভাবনাটাই অর্থহীন, বিশেষ করে যখন শহরগুলি অর্থনীতির

মূল উৎস হয়ে উঠছে। আমাদের স্বচ্ছ এবং সুস্থায়ী উন্নয়নের শহর অবশ্যই পেতে হবে এবং এই অভ্যাসগত পরিবর্তনের বিষয়টির এখানেই প্রয়োজন হবে। সঞ্চালক শ্রেয়া পাঠক, এই অভ্যাসগত পরিবর্তন কি পরিকাঠামো তৈরির চেয়ে বেশি কঠিন? প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে স্বচ্ছ ভারত মিশনের সবচেয়ে বড় শিক্ষা হল সমস্যা নির্ধারণ করে তা সমাধানের চেষ্টা করা। 2014 সালে এই মিশন ঘোষণা হওয়ার সময় 60 কোটি ভারতবাসী খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করত। দেশের জনসংখ্যার তা ছিল প্রায় 60% এবং গোটা বিশ্বে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের জনসংখ্যার এটা 60% 60%। 2030 সালের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচ ব্যবস্থার লক্ষ্য পূরণে আমাদের এগোতে হলে দ্রুত গতিতে সেই কাজ করতে হবে। রাষ্ট্রসংঘ তার উন্নয়নী লক্ষ্যের মধ্যে এটাকে রেখেছে। স্বচ্ছ ভারত মিশনের নিয়ম অনুযায়ী কাজ ফেলে রাখলে চলবে না, দিনের কাজ সূর্য ডোবার আগেই সম্পন্ন করতে হবে। 2019 সালে গান্ধীজির 50শত জন্মবার্ষিকীর বছরে দেশকে প্রকাশ্য শৌচমুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছিল। দেশের সমস্ত রাজ্য এবং সমস্ত জেলা যাতে 2রা অক্টোবর নিজেদের প্রকাশ্য শৌচমুক্ত বলে ঘোষণা করতে পারে, এক্ষেত্রে নিঃসন্দেহে সাফল্য এসেছে। শৌচাগার, শৌচ ব্যবস্থা এবং স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে পরিবারগুলিতে খোলাখুলি কথা বলার কোনো অভ্যাস ছিল না, কারণ তাদের বিশ্বাস ছিল এ নিয়ে খোলামেলা কথা বলতে নেই। 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী প্রকাশ্যে শৌচালয়ের কথা বলা শুরু করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। সাধারণ মানুষ বুঝতে পারেন যে তাদের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। তারপর থেকেই শৌচালয় নিয়ে প্রকাশ্যে কথা বলার পরিবেশ তৈরি হয়। এখন এমনকি মহিলারাও শৌচাগারের প্রয়োজনীয়তা, শৌচ ব্যবস্থা, মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলতে অনেকটা অভ্যস্ত হয়েছেন। এ নিয়ে মানসিক বাধা অনেকটাই কেটে যাওয়ার লক্ষণ দেখা গেছে। শোবার ঘর বা বসার ঘরের মতো স্বচ্ছ সুন্দর শৌচালয়ের ভাবনাও মানুষের মাথায় এসেছে। এ নিয়ে আগেকার মানসিক বাধা অনেকটাই দূর হয়েছে। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকার, আমির খানের মতো তারকারা এ কাজে এগিয়ে এসেছেন। 2 পিটের শৌচাগারের প্রচলন হয়েছে, তা থেকে যে ভালো সার হতে পারে এই ভাবনাও মানুষ মেনে নিয়েছে। 1টা পিট খালি করা, এই ভাবনার সঙ্গে সঙ্গে মানসিক বাধাও দূর হচ্ছে। সঞ্চালক শ্রেয়া পাঠক, 7 বছর আগে রাজ্যগুলি প্রকাশ্য শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেছিল, তা সত্ত্বেও স্থায়িত্বের একটা সমস্যাও রয়ে গেছে, কারণ এটা একদিনের অভ্যাস নয়। এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত, হ্যাঁ ঠিকই, প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন স্বচ্ছতা একটি নিরন্তর প্রয়াস। প্রজন্ম থেকে প্রজন্ম, দিনের পর দিন, বছরের পর বছর ধরে মানুষ যা অভ্যাস করেছে তা পাল্টানো কঠিন। আজকের সাফল্য আগামীতে ধরে রাখতে হলে আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। এজন্য গ্রাম, পঞ্চায়েত এবং স্থানীয় স্তরে সমষ্টিগত প্রয়াস দরকার। উদাহরণ হিসাবে বলা যায় যে মধ্যপ্রদেশের ইন্দোর শহর এ কাজে সাফল্য পেয়েছে। তারা কখনোই স্বচ্ছতা পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চাইবে না। সেখানে যেসব মানুষের অভ্যাস এখনও মজ্জাগত, তারাও অভ্যাসের পরিবর্তন করে আবর্জনা বিজ্ঞানসম্মতভাবে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করছে। সঞ্চালক শ্রেয়া পাঠক, অন্যান্য শহরগুলির কি অবস্থা? অক্ষয় রাউত, অন্যান্য শহরগুলিতেও এই ভালো কাজ শুরু হয়েছে, অগ্রগতিও হচ্ছে। পরিবেশগত সুস্থায়িত্বের সঙ্গে স্বচ্ছতাকে যুক্ত করা হয়েছে। বর্জ্য পদার্থকে জৈব এবং অজৈব এই 2টি ভাগে ভাগ করে আলাদাভাবে তাকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। স্বচ্ছ ভারতের ভাবনার মূল কেন্দ্রে রয়েছে জনভাগিদারি। সঞ্চালক শ্রেয়া পাঠক, সরকারের দায়িত্ব থেকে স্বচ্ছতা নাগরিকদের দায়িত্বে রূপান্তরিত হওয়ার পিছনে কোন ভাবনা কাজ করছে বলে আপনার মনে হয়? অক্ষয় রাউত, শ্রেয়া, মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি যদি নিজের ঘর পরিষ্কার না রাখো তাহলে পৃথিবীকে তুমি পরিষ্কার দেখতে পারবে না। তাই স্বচ্ছতাই সেবা, এই ধারণা বহু পুরনো।
মানুষ নিজেরাই তাদের পরিবেশ স্বচ্ছ।

রাখছে, এটা আমাদের দীর্ঘদিন আগে থেকেই দেখে আসছি। বাচ্চাদের ছোটবেলা থেকে এটা শেখানো হয়, ঘর বাড়ি পরিবার পরিবেশ কীভাবে স্বচ্ছ ও আবর্জনা মুক্ত রাখতে হয় তা শেখানো হয়, যাতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা এগুলি দায়িত্ব হিসাবে গ্রহণ করতে পারে। নোংরা আবর্জনা চারপাশে না ছড়ানো, কীভাবে আবর্জনা এক জায়গায় রেখে পুরসভার লোক এলে তাদের হাতে তুলে দিতে হয়, বাড়ির চারপাশে যাতে নোংরা জল না জমে তার দিকে কীভাবে লক্ষ্য রাখতে হয়, এইসবই পরিবারের পক্ষ থেকে তাদের শিক্ষা দেওয়া উচিত। প্রতিটি পরিবার পাড়া সমাজ সফলভাবে যদি এই শিক্ষা শিশুদের দিতে পারে, তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনার কাজটাও সহজ হয়ে যাবে এবং নোংরা আবর্জনা থেকে রোগ ব্যাধি হওয়ার আশঙ্কাও কমে যাবে। সঞ্চালক শ্রেয়া পাঠক। স্যার, শেষ প্রশ্ন, ভারতের স্বচ্ছতার যাত্রাপথে পরবর্তী পর্যায়ে আমাদের অগ্রাধিকার কি হওয়া উচিত? অক্ষয় রাউত। প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করা বন্ধ করা গেলেও তা নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। কীভাবে কম বজ্র তৈরি করা যায় এবং কীভাবে বিজ্ঞানসম্মতভাবে বজ্র নিষ্কাশন করা যায় তা আমাদের শিখতে হবে। সামাজিক ও সংস্কৃতিগতভাবে মানুষের নৈতিক প্রকৃতিকে এই ভাবনা চারিয়ে দিতে পারলে স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনের রূপদান অব্যাহত রাখতে হবে। সঞ্চালক শ্রেয়া পাঠক। ধন্যবাদ রাউতজি। আকাশবাণী, আজকের স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম স্বচ্ছ ভারত থেকে স্বচ্ছতা এক জন আন্দোলন এ বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন স্বচ্ছ ভারত মিশনের প্রাক্তন মহানির্দেশক অক্ষয় রাউত এবং সঞ্চালক শ্রেয়া পাঠক। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnstalks@gmail.com airnstalks@gmail.com অথবা 9289-094-044, আরেকবার বলি 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। স্পটলাইটের বাংলা রূপান্তর এখনই এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরও দ্রুত এগোনো সম্ভব হবে। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক একটি বেসরকারি সংস্থার সঙ্গে 660 কোটিরও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনো

0: করে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89% এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানী এবছরের নোবেল পুরস্কার পেয়েছেন। লখনউয়ে আন্তর্জাতিক টি-20 প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তর সে জিডিপি বড় রই হে 7% 8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রই হে। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরে সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষো পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বানানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তটি এমএসএমই খাতের জন্য একটি বড় ঘটনা। ভারতীয় ব্যবসায়িক নেতৃত্বের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে তাদের ব্যবসার পরিধি বাড়ানো, উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন সম্প্রসারণ, বিশ্ববাজারে প্রবেশ এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। এদিকে সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। আগামীকাল সরকারের প্রধান হিসেবে তার 25 বছর পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। আজ সেবা তীর্থে জিএসএমএ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাকে সাশ্রয়ী এবং সকলের কাছে সহজলভ্য করার উপরে জোর দেন। ডিজিটাল ও সাইবার জালিয়াতি রোধে প্রযুক্তি নির্ভর সমাধান, ডিফেক্ট শনাক্তকরণ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 660 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত ও সুইজারল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের AOC ইনসির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টেনচাওয়াদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.07% ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন তিনি।
2: নন্দীগ্রামের একজন ভোটার হিসেবে দীর্ঘদিন এদের সঙ্গে সম্পর্ক, আমি এটুকু বলতে পারি যে 2016 সালে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম 82,000 ভোটে। আমার বিশ্বাস এবারে সে রেকর্ড ভাঙবে এবং মানুষ পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্য সরকারের উপরে আস্থা প্রকাশ করবে।
0: বিরোধী দলের আজকের বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্ট চায়নি। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, বিকেল 4টের দিকে দিল্লি পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে এবং একটি স্মারকলিপি জমা দিতে চায়। দিল্লি পুলিশের ডিসিপি জানান, 240 জন সাংসদের একটি দলের সঙ্গে এই বৈঠকের অনুরোধ করা হয়েছিল এবং বৈঠকের জন্য প্রস্তাবিত স্থান ছিল সংসদ ভবনের অ্যানেক্স। কমিশন জানায়, প্রোটোকল বা নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠক সাধারণত ভারতের নির্বাচন কমিশনের কার্যালয় বা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে থাকে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারোর জন্যই হিতকর নয়। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসের ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জন ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে, তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 এর আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 এর জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজের সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 এবং 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সে হালজেনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামীকাল পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, ওড়িশা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আগামীকাল একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। লখনউয়ের একানাথ ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে সাই হোপ এবং শেরফান রাদারফোর্ডের অর্ধশতকের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্য দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 14 ওভারে 2 উইকেটে 165 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আরো দ্রুত এগোনো সম্ভব হবে।
3: আর আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে সরফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने भारत मोबाइल कांग्रेस से पहले GSMA बोर्ड से मुलाकात की। समावेशी और सतत विकास को गति देने के लिए प्रौद्योगिकी का आह्वान किया। विश्व बैंक ने चालू वित्त वर्ष के लिए भारत की GDP वृद्धि दर का अनुमान 0.5% बढ़ाकर 7.1% किया। फ्लाई दुबई आतंकी हमले को नाकाम करने वाले भारतीय पायलट को सम्मानित करने के लिए अमरीकी सांसदों ने द्विदलीय प्रस्ताव पेश किया। सऊदी अरब के नेतृत्व वाले गठबंधन द्वारा हूती ठिकानों को निशाना बनाए जाने के बाद यमन में लड़ाई तेज और बेल्जियम में जन्मे वैज्ञानिक फ्रांसिस हालजेन को खगोल भौतिकी मूल के उच्च ऊर्जा न्यूट्रिनो की खोज के लिए 2026 का भौतिकी का नोबेल पुरस्कार दिया जाएगा। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि प्रौद्योगिकी को समावेशी और सतत विकास का साधन बनना चाहिए। प्रधानमंत्री ने भारत मोबाइल कांग्रेस से पहले आज सेवा तीर्थ में ग्लोबल सिस्टम फॉर मोबाइल कम्युनिकेशंस एसोसिएशन के बोर्ड सदस्यों के साथ बातचीत की। भारत मोबाइल कांग्रेस 10 से 7 अक्टूबर तक नई दिल्ली में आयोजित की जाएगी। श्री मोदी ने कहा कि समाज के किसी भी वर्ग को पीछे न छूटने देने के लिए प्रौद्योगिकी का लोकतंत्रीकरण आवश्यक है। उन्होंने प्रौद्योगिकी और डिजिटल सेवाओं को किफायती और सुलभ बनाने की आवश्यकता पर बल दिया। श्री मोदी ने अल्प विकसित और विकासशील देशों और बढ़ते डिजिटल विभाजन को रोकने के लिए प्रौद्योगिकी को अंतिम छोर तक पहुंचाने पर भी बल दिया। बैठक में संचार मंत्री ज्योतिरादित्य सिंधिया, संचार राज्य मंत्री डॉ. पेमसानी चंद्रशेखर, जीएसएमए बोर्ड के सदस्य और सरकार के वरिष्ठ अधिकारी उपस्थित रहे। विदेश मंत्रालय में पश्चिम मामलों के सचिव सीबी जॉर्ज ने ऑस्ट्रिया के राष्ट्रीय सुरक्षा सलाहकार डॉ. पीटर वोरहोफर से मुलाकात की। विदेश मंत्रालय ने सोशल मीडिया पोस्ट में बताया कि उन्होंने आतंकवाद विरोधी गतिविधियों सहित सुरक्षा और रणनीतिक मामलों में भारत ऑस्ट्रिया सहयोग को और मजबूत करने के तरीकों पर चर्चा की। इस दौरान पारस्परिक हित के क्षेत्रीय और वैश्विक मुद्दों पर भी चर्चा हुई। भारत ने ओमान के तट और काला सागर में वाणिज्यिक जहाजों पर हुए हमले की कड़ी निंदा की है। विदेश मंत्रालय ने बताया कि इन जहाजों के चालक दल में कई भारतीय नागरिक शामिल हैं। हमले में घायल चालक दल के सदस्यों का इलाज हो रहा है। भारत ने इस क्षेत्र में जहाजों पर लगातार हो रहे हमलों पर गहरी चिंता व्यक्त की और शांति तथा स्थिरता के लिए ऐसे हमले तुरंत रोकने की अपील की है। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर आज घाना की राजधानी अकरा पहुंचे। डॉ. जयशंकर ने कहा कि वे भारत घाना व्यापक साझेदारी को आगे बढ़ाने के लिए उपयोगी और सार्थक बातचीत की उम्मीद कर रहे हैं। विश्व बैंक ने चालू वित्त वर्ष में भारत की सकल घरेलू उत्पाद GDP वृद्धि दर का अनुमान बढ़ाकर 7.1% कर दिया है। अप्रैल में ये अनुमान 6.6% का था। ये संशोधन उम्मीद से बेहतर आर्थिक वृद्धि के बाद किया गया है। वित्त वर्ष 2026-27 की पहली तिमाही में भारत की अर्थव्यवस्था 7.8% की दर से बढ़ी। इसमें मजबूत निजी खपत और निवेश की महत्वपूर्ण भूमिका रही। विश्व बैंक के अनुसार निजी उपभोग आगे भी आर्थिक वृद्धि का मुख्य आधार बना रहेगा। सार्वजनिक निवेश में बढ़ोतरी और अनुकूल वित्तीय तथा नीतिगत परिस्थितियों से भी अर्थव्यवस्था को समर्थन मिलेगा। विश्व दर्पण समाचार आकाशवाणी से प्रसारित किए जा रहे हैं। ताजा समाचार जानने के लिए आप हमारे सोशल मीडिया हैंडल @AIRNewsHindi को फॉलो कर सकते हैं। विश्व दर्पण में आपका फिर स्वागत है। अमेरिका की प्रतिनिधि सभा में भारतीय पायलट स्मित मच्छार और फ्लाई दुबई की उड़ान संख्या 1073 के चालक दल तथा यात्रियों के साहसिक कदमों की सराहना करते हुए द्विदलीय प्रस्ताव पेश किया गया है। ये प्रस्ताव डेमोक्रेटिक सांसद जोश गॉटहाइमर और रिपब्लिकन सांसद माइकल मैकॉल तथा डॉन बेकन ने पेश किया। इस प्रस्ताव में कैप्टन स्मित मच्छार के साहस की सराहना की गई है और 30 सितम्बर की घटना को आतंकवादी हमला बताया गया है। दुबई से तेल अवीव जा रही इस उड़ान में 174 लोग सवार थे। इस बीच अबू धाबी स्थित भारतीय दूतावास ने बताया है कि कैप्टन मच्छार के स्वास्थ्य में लगातार सुधार हो रहा है और वे स्वस्थ हो रहे हैं। दूतावास ने सोशल मीडिया पोस्ट में कहा कि वो उनके परिवार, डॉक्टरों और स्थानीय अधिकारियों के लगातार संपर्क में है और हर संभव सहायता उपलब्ध करा रहा है। दूतावास ने कैप्टन स्मिथ के जल्द स्वस्थ होने की कामना की। उन्होंने कैप्टन के लिए प्रार्थना कर रहे सभी लोगों का आभार व्यक्त किया। यमन में आज सऊदी अरब के नेतृत्व वाले गठबंधन की हूती ठिकानों के खिलाफ नई कार्रवाई के बाद लड़ाई तेज हो गई है। एक रिपोर्ट।
4: सऊदी गठबंधन ने कहा कि उसकी नौसेना ने होदेदा में अभियान चलाकर हथियारों के भंडार, विस्फोटकों से लदी नौकाओं और नौसैनिक बारूदी सुरंगों को रखने वाली सुविधाओं को नष्ट कर दिया। गठबंधन के अनुसार दक्षिणी लाल सागर के जलमार्गों पर प्रस्तावित हमलों को भी नाकाम कर लिया गया है। गठबंधन ने बताया कि उसने सना में बैलिस्टिक मिसाइल दागने वाले एक प्लेटफॉर्म और सादा में एक भंडारण केंद्र को नष्ट किया। हालांकि हूती समर्थित मीडिया ने दावा किया है कि उनके लड़ाकों ने दुबाव में बाब अल मंदब में सऊदी समर्थित बलों की बढ़त को रोक दिया है। दोनों पक्षों के बीच ताजा संघर्ष यमन की सरकार के ऑपरेशन डोन ऑफ यमन के बाद भी हुआ। इस अभियान को सऊदी हवाई समर्थन हासिल है और इसका उद्देश्य हूती कब्जे वाले इलाकों को वापस लेना है। इस बीच बहरीन

এবারে শুনবেন রাজেন্দ্র কুমার ও হেমা মালিনী অভিনীত গোরা আউর কালা আছা ছবি থেকে মুকেশ ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

এবারে শুনবেন সীতা অর গীতা ছায়াছবি থেকে একটি গান। অভিনয় করেছেন সঞ্জীব কুমার ও হেমা মালিনী। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন আশা ভোসলে ও কিশোর কুমার।

শুনছেন হিন্দি ছায়াছবির গান, আজ শুনছেন হেমা মালিনী অভিনীত বিভিন্ন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন ফিরোজ খান ও হেমা মালিনী অভিনীত ধর্মাত্মা ছায়াছবি থেকে মুকেশ ও কাঞ্চনের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন বিখ্যাত শোলে ছায়া ছবি থেকে। অভিনয়ে কারা কারা আছেন সেটা নিশ্চয়ই বলতে হবে না। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

0: चाहूंगी मैं ना आ जाऊं।
1: শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন জিতেন্দ্র ও হিমা মালিনী অভিনীত কিনারা ছায়াছবি থেকে একটি গান। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর ও ভূপিন্দর।

এবারের গানটি শুনবেন শশী কাপুর, অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত ত্রিশূল ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও ইয়েশু দাস।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন মনোজ কুমার ও হেমা মালিনী অভিনীত ক্রান্তি ছায়াছবি থেকে একটি গান। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর ও নিতিন মুকেশ।

অনুষ্ঠানের শেষে শুনবেন রাজেশ খান্না ও হেমা মালিনী অভিনীত কুদরত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি।

শুনলেন হেমামালিনী অভিনীত বিভিন্ন ছায়াছবি থেকে গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি, সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে ৯৭%, সর্বনিম্ন ৬১%। গতকাল রাত ৮:৩০ থেকে আজ রাত ৮:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৫.৯ মিলিমিটার। আজ সকাল ৮:৩০ থেকে বৃষ্টি হয়েছে ৫.৯ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন 7 অক্টোবর 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6টা 5 মিনিটের সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস কথিকা প্রাণী পালনে গবেষণা ও সম্প্রসারণ বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র, 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা সর্দিকে অবহেলা নয় বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়, 6টা 45 মিনিটে প্রাত্যহিকি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ি, 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত

শিল্পী মনোজ মুরলী, আটটায় জানা অজানা, কথিকা মহালানবিশ রামানুজন সংবাদ, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক সমীর সাহা, আটটা পাঁচ মিনিটে বাংলা আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাস, আটটা কুড়ি মিনিটে বাংলা কথিকা অনন্য বাণী কুমার, বলবেন তুহিন শুভ্র ভট্টাচার্য, আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, নটা তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ, বেলা দশটায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, এগারোটায় যুবাণীর অনুষ্ঠান সৃষ্টি, অতিথি হিসাবে থাকবেন দীপ্তি সাহা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মনীষা চক্রবর্তী, দুপুর বারোটায় কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী অদীপা সাহা, বারোটা তেত্রিশ মিনিটে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, কৃষিক্ষেত্রে খনার বচন, এ বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর মধুমিতা চক্রবর্তী, ডক্টর সুদীপ মণ্ডল এবং স্বাগতা মণ্ডল মল্লিক, একটায় বাংলা ছায়াছবির গান, একটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, দুটো পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, দুটো ত্রিশ মিনিটে বাংলা আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, শুনবেন গুগলি, পাঁচটা ত্রিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য, দশম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন মহিষ্টিকরি বিএসএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সঙ্গে থাকবেন দুই বিদ্যার্থী, সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলবেন তুফান হাঁসদা, এরপরে লোকগীতি, পরিবেশনায় বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, প্রথমে বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, পরে আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, সাতটা ত্রিশ মিনিটের সমীক্ষা, রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আটটা ত্রিশ মিনিটে আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, অতিথি হিসাবে থাকবেন আইনজীবী বৌধায়ন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী আবির হোসেন, নটা তিরিশ মিনিটে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক, দশটায় সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের প্রযোজনা, দশটা পনেরো মিনিটে বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশ মিনিটে কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা, দশটা পঁয়তাল্লিশ মিনিটে শ্যামা সঙ্গীত, শিল্পী অজিত গোস্বামী, এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী, 6:35 রামচরিত মানস শুনবেন 256 পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়, 8:45 বাংলা আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাস, 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাহানাজ খাতুন, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রথমে শরদ শিল্পী অভিষেক লাহিড়ি, পরে খেয়াল শিল্পী নীলাঞ্জনা দত্ত ও শীলাঞ্জনা দত্ত, দুপুর 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাক, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী সমীর চট্টোপাধ্যায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত শিল্পী অজিত গোস্বামী, 5:20 উর্বশী উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি, 7:10 মাননীয় প্রধান

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে। দীর্ঘ এই পথচলায় তাঁর গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা। সাতটা ৪৫ মিনিটে দর্পণ, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা ১০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর ৯৪তম বর্ষপূর্তির প্রাক্কাল্যে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, পিভিএসএম, এভিএসএম। ৮টা ১৬ মিনিটে ইংরাজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা হরাইজন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ জানার সাক্ষাৎকার নিয়েছেন উজমা জাহাঙ্গীর। ৯টা ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় অঙ্কিতা সেন। ১১টা ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন ৭ই অক্টোবর ২০২৬ বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২টা বেজে ৮ মিনিট হয়ে ৫০ সেকেন্ড। জয় হিন্দ।